নমস্কার স্বপ্নান পেলে মনব ইয়া আকাশবাণী টুরা আপার নাথিমনামান্ত মনবকট নি অনুষ্ঠান জাসিং মিডিয়াম মেবনি 243.31 মিটারে কিলোহার্টজ 1233 শ্রোতারং তিনি সোমবার আর মে মাসনি 18 তারিখ জাসিং নি কস অনুষ্ঠান কসংট আনি নাসনি ভরা পেলে মানে হম আর এই করসারিও হুকাঙে তানিম বেবাকান সম্ভব জিবলানিং বেস্তটোয়া আর বেবাকান অসম্ভব জিবলানিং আলসিয়ারিকা এই করসরে বক্তাম স্বামী বিবেকানন্দ শ্রোতারং তিনি মনব অকটনি অনুষ্ঠান গসংট রঙ্গম হিমাদ্রি কুজুনি সুমসুকনি হুরাংনি চাই দিয়া চাইসারিয় সূত্র আর শ্রোতারা রঙ্গম যা পানেন জাব্রা কুইনা মানেনি এই চাইসারিও নাথেম

0: Barisia okote samai lugana masudawraini boga uraini e corona laimung sai lumamung aparona timna manjo opuma kojuni hurange din andarni kirimung onusthane taina timna mana aparonge set kutika jasingni onusthanona timna manto aparon akashbani dura kendro thakia taina timna mana onusthane ge set kutika susto phaini dorkari yani bishe bagni kutika onathimna mana aparon Dr. Tristo Dumna Kus, Jan Exon BDS, Past Rectra.
1: Importance of Oral Health, Ba Huchurini, Ba Sosto Phaini Dorkari. Pharong Nini Morodrungni, Kanini Gesek, Ichamoten Dorkari Bhagdoa. Nini Judi Pharong Makanang, Ning Apni Posonjuni, Sani Kagniobo Pelemsaka Sanamancha, Mininabo Mancha, Ar Morodrung Koro Bagnanabo Digdari Hawa. Morodrong nana chainang supni age nani phaen unni mukrunga liya. Aro nini kanini phawasan gesek bhag ba gesek jinis jia apanen pelem dungcha ba aro ba apanen themen na mancha. Wasan dungcha nini pharungni helta ni ba dental helta ni overall general health ba kanini dusra ongurumung bo direct sombondho towa. অজনেন নিনা আপনি ফারংনা যত্ন রিগনি বা যত্নকা রাখাইনি দরকার লাগিয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নি মতে অরাল হেলথ বা নিনি হুচুর ফাইনি হেলথানি মিনিং য নিনি হুচুর ফারংনা কোনো ইনফেকশন থাকি গামাননি থাকি কোনো চংসানি থাকি হাজানাং তন্না মাননি দোয়া জেরং ডংজ বানাং নিনা মরদরংনা কাকনি চবাইনি বা করবগ্নি দিগদারি হওয়া The Global Burden of Disease Study 2016 ye mantra ki phaini disease rong prithibini adha jonosongkha morot jemon 3.5 billion morot rongna prabhab reka aro yebo mantra ki 2.4 billion morot rongni phae keris ba phae chongsani towa severe periodontal disease ba gum disease ba kochokrodia bagnang phaitringini disease ha prithibini 11 নম্বর বিমার বা বীজাণু ওয়েদ কয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নি মতে 60-90% স্কুলনি সাবেড রুংনি কমসে কম গেসেক ডেন্টাল কেভিটি টোয়া পরাই 100% মাতা মরদ রুংনি কমসে কম গেসেক ডেন্টাল কেভিটি টোয়া আরো 15-20% মরদ জেরংনি বয়স 35-44 অরংনি সিভিয়ার গাম ডিজিজ বা ফাইত্রিংনি বেমারা টোয়া কমন অরাল হেলথ ডিজিজেস এন্ড কন্ডিশনস বা হুচুরিনি কমন বেমার রং ডেন্টাল কেরিস টুথ ডিকে বা ফাচংসানি পেরিওডন্টাল গাম ডিজিজেস বা ফাইট্রিঙিনি ডিজিজ যেমন জিনজাইভিটিস ব্লিডিং গামস মানে যেরং ফাগর থাকি থি দুটনি পরে অরাল ক্যান্সার হুচুরিনি ক্যান্সার নিনি পরে টুথ সেন্সিটিভিটি যে নিং যিকোনো ঠান্ডা বা তাও সানাং বা লিংনাং ফা ঝিমঝিমাইয়া বা ফা ঘামান্না আর মাল অক্লুজন যে নিং ফা টর্পা বা ফা কাকচিং বাঁকা পরে স্টেন টিথ

0: যে ফা মহিলা বা ফা ফায়ে গাপ পাকনি হুচুর ভাব গন্ডতনি বা বেড ব্রেড যেও হেলিটোসিস বকা পরে ড্রাই মাউথ যেমন রান্নি হুচুর পরে মাউথ আলসার যেমন হুচুর ঘড়ি এরং মরদ্রুংনি হুচুরিনি কমন মাননি বেমার রং এলা দংজ কজেস ফা বা হুচুরিনি বেমার দুংনি কারণ রং সুগারি ফুডস আর স্ন্যাক্স বেশি সুমনি জিনিস সানি যেমন চকলেট বিস্কুট কোল্ড ড্রিঙ্কস আর মেলা রকমনি জিনিস তোয়া যেরঙে চিনি এনি মাত্রা বেশি তোয়া অন্না সানাং নিনি ফায়ে ক্যাভিটিস বা ক্যারিস দোয়া পরে বিড়ি সিগারেট সাদা খুইনি সানি পরে বেশি ঘয় সানি আর পুর ব্রাশিং হ্যাবিটস বা মরদ রং বেশি ভাকান আগে সঙ্গিনী মরদ রং ব্রাশ ব্যবহার রেকচা ব্রাশ আনি জায়গায় পান কুঞ্চিকা বা দাঁতন বাঁকা জিও উ দিয়ে ঘোচায়া আর টুথপেস্ট ব্যবহার রেকচা টুথপেস্ট আনি জায়গায় হাঙ্গার হাচেং দিয়ে ঘোচায়া আর চাম্বা চাম্বা ব্রাশ ইউজ রেখনাংব ব্রাশ ইউজ রেখনি টেকনিকও রিংচা অংকাই জিঙ্কা মানে অংকান ইউজ রেখা উদে অংকা রেখনাংব নিনি ফায়ে বেমার দোয়া আর মরতানি যদি আগেন বেমার তোয়া যেমন কানে ওনি আগেন যদি ডায়াবেটিস তোয়া অংকা দংজ বানাঙ্গব ও ফায়েব প্রভাব হওয়া এলা দংজ ট্রিটমেন্ট বা চিকিৎসা হুচুরিনি দুংনি বেমার রংনা বিঙ্কা চিকিৎসা রেখনা রেখনা বা বিঙ্কা থেমেনা ডেন্টাল কেরিস বা ডেন্টাল ক্যাভিটি যেমন চংসানি চংসানি দংজ বানাং বিঙ্কা থেমেনা তে তোয়া ফার্স্ট অপশন ফ্লোরাইড ট্রিটমেন্ট যদি ক্যাভিটি বা চংসানিয়ে খালি পিড়া পিড়া ইসান দংত্রা ফাওয়ানি পিড়া পিড়া ভাগ ইসান দংত্রা অংকা বাদাং ফ্লোরাইড অ্যাপ্লিকেশন হওয়া যদিও ফাইনি যে আউটারমোস্ট কাভারিং সুপনি পিড়াইনি কাভারিং ফাওয়ানি বাকা ইনামেল ইনামেলা লস দোয়া ও রিস্টোর রিকি হওয়া বা ও আরও একবার ফুঙি হওয়া বা নালি হওয়া পরে দংজ ফিলিং ফিলিংবো গেছে অপশন যদি ডিকিয়া আর্লি স্টেজ থাকি বেশি প্রোগ্রেস দংত্রা উঙ্কা নাং ফিলিংস বা রেস্টোরেশন রেখা ফিলিংস মেলা রকমেনি তোয়া যেমন মেলা মেটেরিয়ালস নি অপশন তোয়া ফিলিং রিকনি যেমন টুথ কালার কম্পোজিট রেজিন তোয়া ডেন্টাল অ্যামালগাম ফিলিং তোয়া আর মেলা রকমেনি তোয়া পরে ডেন্টাল ক্রাউন্স ক্রাউন্স আবু গেসেক অপশন তোয়া যদি নানি ফাওয়া পুরো পিড়াইনি ভাকা চং সাত্রা ইয়ে নানি পিড়াইনি ফাও ডেন্টিস খোকরাই বাকায়া আরও পরে ওয়ানি পিড়াই ক্রাউন ফিট রিকি হওয়া ফাওয়ানি শেপ পানি ঘেনেকেন ক্রাউন রং মেলা রকমনি তোয়া যেমন গোল কালার বা সোনানি রঙিনি মেটালিনি বা বাকা পোর্সেলেন নিব গেসেক তোয়া পরে রুট কানাল ট্রিটমেন্ট যদি চংসানিয়ে পুরা একবারে রুম্বং সোক্রা আর নানি পাল্প হেঁচা রেখা উঙ্কা বাটনাং রুট কানাল ট্রিটমেন্ট বা আর সি টি রেখনা লাগিয়া যে নানি পুরা একবারে নষ্ট দুংনি ফাওয়ানা গোলক চাকর ওয়ানি জাগায় রুম্বাইনি পাল্প গোডন বাখায়া আর পরে ওয়ান পিডেনকা ফিল রেখি হওয়া পরে টুথ এক্সট্রাকশন সময় সময় ফা চং সানিয়া ইঙ্কট দোয়া যে না এক্সট্রাকশন বা গোলক বাখায়নি সারা কোনো অপশন টানচা অজনে গোলক বাখায়নাং লাগিয়া যাতে উয়া আরও দোসরা ফা রঙে পাতচা কিন্তু ফা গোলকনাং গেসেক ফায়ে গ্যাপ বা খালি জায়গা ভাঙাতা জেনি জনে নিনা ও ব্রিজ বা ডেন্টাল ইমপ্লান্ট দিয়ে রিপ্লেস রেখনাং পেলেম দোয়া পরে গাম ডিজিজ রংনা বা ফাইত্রিংনি ডিজিজ রংনা বিঙ্কা থেমেনা ইন্না জনে রেখা স্কেলিং আর রুট প্ল্যানিং ইয়ে ডেন্টিস রং নানি প্রফেশনালি ফাইনি গড় বা পকেটস বাঁকা অন্না সাফাকে ক্লিন রেখি হওয়া যাতে ফাইত্রিংনি বেমারা রুম্বাইনি কেরেঙাং সকচা আর কেরেঙ নষ্ট রেখচা বা কেরেঙানা কোনো প্রভাব হচ্ছা এডভান্স কেস দংজবনাং সার্জারিব রেখনা লাগিয়া বা রেখনা লাগিনাবো তোয়া সার্জারিনি মূ দংজক জিনজাই ভেক্টোমি আর জিনজাই প্লাস পরে অরাল ক্যান্সার হুচুরিনি ক্যান্সারও বিঙ্কা থেমেনা অরাল ক্যান্সারও থেমেনিয়ানি জনে ক্যান্সারানি স্টেজানি উপরে নির্ভর রেখা আর্লি স্টেজ বা ওনে যদি সাকলেন থেমেনা উঙ্কর বানাং মেডিকেশন যেমন কেমোথেরাপি আর রেডিয়েশন থেরাপি দিয়া থেমেননা মানা সার্জারি রেখনানাবো দরকার লাগিনাবো তোয়া পরে প্র্যাকটিসিং গুড ওরাল হাইজিন ফা রংনা নিং বিঙ্কা যত্ন রাখাইনা লাগিয়া দিনী দুইবার ফা ঘুসাইনলে গিয়া মনব আর ফারককে মুজুবাদনি আগে ফ্লস ডেন্টাল ফ্লস বকিমু গেসেক হিন্টিং হেনেক জিনিস মানা উডিয়া নিনি ফাইনি সন্দি রঙে সাপ রেগনালে গিয়া জি জগা রঙে নিনি টুথব্রাশা সুকচা রঙে ডেন্টাল ফ্লস দিয়া ঘুসাইনলে গিয়া আর পরে নিন টুথব্রাশ দুই তিন মাস পরে বদলাইনলে গিয়া পরে নিন পেলেম ডাইট ছানালে গিয়া যেন হেলদি ডাইট বকা যে রঙে ক্যালসিয়াম পাঙানকা মানা আতনা ক্যালসিয়ামে নিনি ফা আর কেরেংনি জনে বিরাট পেলেম জিনিস গ্রিন লিফি ভেজিটেবলস যেমন হিঞ্জিরিকা লাইচাক আর থাইপার রুংনা সানালে গিয়া অরঙে ক্যালসিয়াম পাঙান মানা আর পরে নিং বছরে দুইবার ডেন্টাল চেক আপ রেখনালে গিয়া ডেন্টিস্ট নিয়ে ভিজিট রেখিমু পরে চকলেট বিস্কুট বা যে কোনো সুমনি জিনিস রুংনা স্ন্যাক্স রুংনা বেশি করে সানালে গিয়েছে পরে ইম্পর্টেন্স অফ ডেন্টাল কেয়ার ফাওয়ানা আতনা যত্ন রেখনালে গিয়া পরে টুথ ডিকে ডুংনি থাকি গেঢেঙা যেমন ফাট ফা চংসানি থাকি গেঢেঙা ফাইট্রিংনি বেমার ডুংনি থাকি গেঢেঙা বা হাজানাং টানা যেরং ডংজক বাটনাং নিনা মেলা অসুবিধা হওয়া আর ফাবো ডলকি লিনাবো মানা হুচুর ভাব বা হুচুর গন্ধতনি ডংচা ফাওয়ানা টলটলা করাবো টানা মুইলা বা স্টেন্স রংনা জমা ডংনা হুচা আর পরে নিনি ওভারঅল হেলথ ইম্প্রুভব রেখা নিং যদি পেলেম কান্দাম লাইমুং ই পৃথিবী হেং টংনা লামা উংক বাদনাং নিনা আপনি ফা ওয়া ও যত্নক রাখাইনা লাগিনা আর বিঙ্কা গেসেক সুস্থ ফা লাইমুং হেং টংনা লামা উংক বাদনাং হুকাঙাংনি বকনি কররংনা মনে রাখাইনা লাগিনা তাইসে নিং বেরাম মাকা করে পেলেম ফা আর হুচুর লাইমুং হেঙি টংনা মানা
1: আপারংনা থামনা মানজক ডক্টর ধৃষ্টদুম্না কোষনি সুস্থ ফানি বিষয়ে বাকনি কুঠিকাও অনুষ্ঠানে নাথমনা মানা আরও গেসেট যাই সারদা দেবী কুজনি সুমসুকনি হুরাঙে সাইসারিয় সুক্রা আরও সুরাহদ্রা জিবেশ কোষ সাইসারিয় দুমজৌ ও বুইসা সায়ো নাথেম

সারদা দেবী কুজনী সুমসুকনি হুরঙে নাথমনামা যা পারং ও বুইসা যে বিশ কুসানী সুকনি আর সুরহনি অনুষ্ঠানী নি শিশি নাথমনামা না পারং আরো গেসে চাই রঙ্গম নৃপেন্দ্র কুসানী সুমনি হুরঙে সাইসারী সুক্র আর সুরহদ্রা রঙ্গমা আপানেন সগুং আজে পেনে আপনি হাদাম সায়ু নাথেম

0: 앙코바 콘돔 랑코 자칼라니치 안 칭찬팽이나 그따만겐 콘돔데 원 HIV 산옹자 아로 등탕탕 사비시 랑코바 참팽아 제카이 다오로 안승 망아 만데랑콘 헤파타이티스 B 바 헤파타이티스 C 포지티브 와랑콘 그따만네가 야 랑오니코바 콘돔아라 프로텍션 콘겐 아로 HIV positive pong en dongpa ma jensalo ano donggen uno de regularly doctor angni aganani gta hospital angchi reange sanna banani rangko dakna gta nanggen aro check up rangko khana gta nanggen ya rangko chugamak aganani rangko dakke anphakani somoyo ba samsakani rangko dakke aro hospital si reange delivery rangko khana ma na wa ode uni achi dal dal gpa bi sakoba HIV negative ponge achi na gta mangen uni gman anthawa HIV donga hane nakha wa ode tharaken sanna banani rangko dakna gta nanggen aro doctor angni আগানানি গতা জিকো দকনা এডভাইস রং খো না হা ওয়ারং খো দকনা গতা নাঙ্গেন আরো আনছিও নানি সময় রং ও ভাংনান রেজিস্টার্ড ব্লাড সেন্টার বা ব্লাড ব্যাংক নে আগানান ছং ওয়ারং ও নারি আংগেসা আনছি রং খো না গতা নাঙ্গেন বা ওয়ারং ও নি কো সান ছি নাঙ্গ পরাং বা রানা গতা নাঙ্গেন মাইনা ব্লাড সেন্টার রং ও দে আনছি খো নানি সময় বা আনছি খো আনি সময় আরো খো সাগ পরাং না নাস খং HIV রং না আরো দংথং থং সাবিসি রং না টেস্ট রং খো খা আরো ইয়া টেস্ট রং খো গমকা নেগেটিভ ওয়া ওসা ওয়ান chiko sagap parang not na unigaman registered blood center ba blood bank rang si reange anchi rang onode aro warang oni ko sanchi ko yang khora ang wang ode wachi ba HIV ko saksaoni saksaona batani ko champeng na gata mangen
1: inam bigapa gane jan nang khuma thela jian mai khai saksa sakoni patro gani champeng na gata mangen yanig mun aga na ha dao mangaban singani ra ya nangni champeyani ko dawa agan gamna agre ba mai ba prevention ba champeng soni rang ko ba taksam soni rang dunga ma
0: ya angni agan gamn champeng ani chol rang na agre ba ta o HIV AIDS ni vaccine rang ko thari nga da o thai rang ho khai nga ha aro result e namen positive oe nakinga ande ba ya da o trial kha rang chu ung khuja mande rang o trial rang kha khuinga জেনসালোয়া ট্রায়াল রং খায় মাছতে এয়াখো জন্মানা ইয়া ভ্যাকসিন খো আবার ছিঙাতকেন উনোদে ইয়ান নম্বর কপা নালজকানি ছোল অঙ্গেন মান্দে রং না গমকানি ইয়া ভ্যাকসিন রং খো জেনসালো আনসিং গভর্নমেন্ট নি গতা বা আনসিং ইন্ডিয়া ওদে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন নোয়া নেকো নে আগানা ওয়া নেকো নি গতা আরো আনসিং স্টেট গভর্নমেন্ট নি গতা বা ইন্ডিয়া গভর্নমেন্ট নি গতা জেনসালো ইয়াখো জন্মানা ইয়া ভ্যাকসিন খো আবার ছিঙাতকেন উনোদে ইয়ান নম্বর কপা নালজকানি ছোল অঙ্গেন সুনা নাঙ্গপা গাই গাইডলাইন সঙ্গ দোগেন বা অংখাত খুজেঙা ওয়া গাইডলাইন সঙ্গ ফাংচাকে জে রঙান সুয়ানি ওঙে আছম বা এলিজেবল ওঙে আছম সুনা নাঙে আছম ওয়ারং সাকান্থিয়ান ইয়া ভ্যাকসিন খু সুয়া ওয়া ওদে উনোদে আনসং ইয়ান HIV আর এইডস সোনিকো আন্থং থাংকো নাল চোকে রাখি না নাম্বাত কপা চোল ওঙাইগেন
1: দাও পনখামে না খনা থমসুং বা সাকান্থিনা মাইবা কু পাথেনি রঙ নাত নাক দাম বেগেন মা বংসং বাতে ছাদাম বেরাং না
0: নাম্বাত কপা হুফাথিয়ানি দে ইয়ান ওয়াইগেন স্কাং গপাদে HIV AIDS নি গমন সাকান থিয়ান নামে থাল্লে মাসিয়ে আনা নাঙা ইয়া HIV আরা মাইদিকে সাকসাওনি সাকসাওনা বাত্তা বা ইয়া রাঙনি খো নাল জানথং থাকো নাল চোকে রাখি না মাই মাই খো দাকনা গতা নাঙা ইয়া রাঙনি গমন নামে থাল্লিয়ে মাসিয়ে আন নাম্বাত কপা নাল চোকানি ছোল দে ওয়া আরো উনা আগ্রে বা আন্থং থাংনি জাঙ্গি থাঙানি বা আন্থং থাংনি বেওয়াল রংখোবা নি ফ্লাটনা গতা নাঙ্গেন সৌবারং হাইদা সানসি গিজা স্কা থাংনকে জাঙ্গি থাঙিয়া বা দংথং থং মানদে রংমং আন্থংনি বেএননি আনসেঙানি না বেএননি খুশি না মামং খোবা সাবিসি রংনি গমন সানসি গিজা হাইদা দংথং থং পার্টনার রংমং রৌরমা দংরমা থুরমা রাকানি রংখো দাকিঙা ইয়া রংখো দন্থংনা গতা নাঙ্গেন আরো মাইবা খাইয়া দাকাবা রংখো চাকখালিঙা দাকিঙা হা ওমবা মানা দা পেটে ভাংনান প্রোটেকশন খো জাখানা তানাঙা আরো কন্ডম রং খো জাখালাঙা ওয়া ওদে আনথং থং খো HIV সান ওংচা দংথং থং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ রং নোয়া আরো হেপাটাইটিস বি হেপাটাইটিস সি রাকাপারাং ওনি খো পা আনথং থং খো নাল জকে রাখি না গতা মানগেন মংসং বাতে ছাদাম বেনাং না আগানা ওয়া ওদে তাওরো রো আনসিংনি আদোকো বা আনসিংনি ইয়া গারো হিল সোবা পিজি সুয়ে ড্রাগস রং খো জাখাল গপা রংখো বাঙা খো নক না গতা মানেঙা আরো ইয়া জেলরু রোবাইঙা হা আরো বাংরু রোবাইঙা ইয়া রংখো দাকফা যাচ্ছি না আরো বিজি রংখো সুরমা রাংছি সুরম যাচ্ছি না গতা খুপাতিয়ানি খো না তানাং নাকিঙা আরো দংথং মানছাঙা HIV পজিটিভ পঙে রংগপা মানদে রংখো দংথং নাকে রাগি যা ওয়া মাংখো মকছেপ কি যা ওয়া মাংখো অনাত কি যা থংথং গতাকে ছাননে ওয়া মাংনি নাঙানি সময় আরো আনথাংনি বল আমা গতা যে ছিবা আগুয়া মাংনা সাপোর্ট খো আর ওয়া